मेरा साया साथ होगा संजय जोधा के आवाज में आपने सुने सुनो लोग एंड संजय जोधा इस अंदेज हॉप ज़ोंडा 1 नवंबर इन द मेरवार्ड उजाला के दिवाली फेस्टिवल ऑफ लाइट्स में आविष्कार के साथ koop je kaarten op tijd via meervaart.nl. Kaarten vanaf €15. Wacht bij Aap Gerilena. En natuurlijk naast Sanjay Jodha hebben wij Ravinder Singh Biddy, Mausmi Roy, Indru Neel Roy. En nog veel meer. En Sachem Matadin ook uit Suriname. You are Ujala Radio. Ja, je hoort zo'n wel Ujala Radio. Ik is er hier een programma mee. Ga ik nu even kijken of ik verbinding kan krijgen met Suriname.

0: you are.
1: Dit is Annemieke Bosgaard van de ANWB. Vertraging op de A1 Amersfoort richting Amsterdam. Tussen Muiden en knooppunt Watergraafsmeer staat 4 kilometer file met 10 minuten op onthoud. Dan vertraging door wegwerkzaamheden op de A9. Daardoor loopt het vast op de A4 Den Haag richting Amsterdam. Tussen Schiphol en knooppunt de Nieuwe Meer staat 6 kilometer file met een kwartier vertraging. Loopt ook vast op de A10, de Ring Zuid richting Rotterdam. Voor knooppunt de Nieuwe Meer 7 kilometer file met een kwartier vertraging. En tot slot gebeurde er eerder een ongeluk op de A28, Zwolle richting Amersfoort. Tussen Harderwijk Zuid en Amersfoort-Vathorst ging het mis. De weg is inmiddels weer vrij en je vertraging is nog een kwartier. En tot zover de ANWB Verkeersinformatie.
2: उजाला रेडियो डीएबी प्लस पर देश भर में सुनाई देता है तू बता दे सबको इसे बताते ओ तो में तू सुन सके तू घर में सुन सके है उजाला रेडियो और उजाला रेडियो साथ में ले जाइए तू चाहे जहां पर जाइए तू जान है तो उजाला रेडियो
3: संगीत का सफर जारी है उजाला रेडियो पर

0: WNUR.
1: Dit is Annemieke Bosgaard van de ANWB. De meeste vertraging wordt nu veroorzaakt door wegwerkzaamheden. Zo loopt het vast op de A4 Den Haag naar Amsterdam. Vanaf Schiphol heb je 10 minuten extra reistijd. Van de A10 de Ring Zuid richting Utrecht. Voor knooppunt Amstel 5 kilometer file met 10 minuten tijdsverlies. En tot slot de A28 Utrecht naar Zwolle. Tussen afrit Maarn en knooppunt Hoevelaken staat 4 kilometer file met 10 minuten extra reistijd. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio. देश भर में सुनाई देता है FM DAB+. तोर घर में तोर ऑटो में तू बता दे सबको इसे उजाला रेडियो DAB+ पर देश भर में उजाला रेडियो द क्रोस्ट कैट द बेस्ट उजाला रेडियो.